0: से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के। अब से मुर्गी पालेगी बच्चे काली बिल्ली के, लड़ना झड़ना बात बुरी कहे से आने दिल्ली के। क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के। चली लड़ाई भारी रे, टल टलम टम टलम टल, चली ये फौज हमारी रे, चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. Onderzoekers hebben 1121 nieuwe waterlevende diersoorten ontdekt tijdens expedities. De gemeente Stadskanaal zorgt ervoor dat asielzoekers zonder opvangplek in Ter Apel niet buiten hoeven te slapen. De Britse radiozender Radio Caroline heeft dinsdag per ongeluk het overlijden van koning Charles aangekondigd. De nieuwe fregatten die Dame Nevel bouwt voor de Nederlandse en Belgische marine lopen jaren vertraging op. En tot zover de headlines op Ujala Radio.

0: because ek baat too much harias asita khuta it aise samajh lena bhai bano phir bhi ki aaj ka din aap sab ke liye bahut hi kaand rahi bahut chatkar rahi jo aapke man mein aate ho na wahi karna lekin achhi tarah ya sahi karna me star klingt die goed en komt die uit jouw dag voor vandaag ujala's horoscoop yeah
1: you are ujala radio
2: सतीश सन नाम का बाबू हॉलैंड में रहने वाला सतीश का नाम है वेक अप शोमैन सबको जगाने वाला
0: वाना खनीते van deze mooie prachtige lentedag go for it mensen kinderen dat was het dan horoscoop hier op Trendy Ujala

Ja, ja, dit wordt wel een zomerhit hoor, Melissa. I'm drunk and outside. You are Ujala's Coffee Chai Middagshow. Aanklippetje, zometeen aan een Chandrika Singh. Am hope ke laki ego nawa versi van Jadu aigal hega. तो जाने तो हम लोग जेमा ताकिला का नाम ही चीज हो गए हम भुला गए